0: সম্মানের সভামুখ মহোদয়, আসসালামু আলাইকুম। অবৈতিক সাংস্কৃতিক সম্পদা সংরক্ষণ বিধেয়ক 2083 কো বিধেয়কমা ছলফল গর্দৈছ। ইসমা সম্মান ছ, নিকৈ রাম্রো ছ, তর এসিমাই ম কেন্দ্রীকৃত রহদা। বিধেয়কমা মুসলিম সমুদায়কা সাংস্কৃতিক অভ্যাস পরম্পরা বা সম্পদাকো স্পষ্ট উল্লেখ ছৈন, অনি কসরি হুন্ছ ত সাংস্কৃতিক সংরক্ষণ ক্ষমতা অনি সমানতাকা সওয়ালহরুলাই হামি কসরি লিয়ের অগাড়ি বড়ন সক্ছৌ, এই বিষয়মা রহের নেপালকা সবাই সমুদায়কো অভৌতিক সাংস্কৃতিক সম্পদালাই সম্মান রূপমা সংরক্ষণ গর্নে ব্যবস্থা স্পষ্ট রূপমা লেখিনু পর্ছ। মুসলিম সমুদায়কা পরম্পরা সংস্কার ধার্মিক তথা সাংস্কৃতিক অভ্যাসহরুকো সংরক্ষণ র অভিলেখীকরণ সুনিশ্চিত গরিনু পর্ছ। মদরসা শিক্ষা অন্তর্গত রহেকা সাংস্কৃতিক তথা ভাষিক পরম্পরাকো অধ্যয়ন র সংরক্ষণকো ব্যবস্থাপন হুনু পর্ছ। অভৌতিক সাংস্কৃতিক সম্পদাকো রাষ্ট্রীয় সূচীমা মুসলিম সমুদায়কো মৌলিক সম্পদালাই সমাবেশ গর্নে প্রাবধান হুনু পর্ছ। সংরক্ষণ সম্বন্ধী সমিতি বা সংরক্ষণমা মুসলিম সমুদায়কো উচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত গরিনু পর্ছ। কুনে পনি সমুদায়কো সাংস্কৃতিক পহিচান ও ঝেলমা নপরোস ভন্নে গরি সমাবেশী ব্যবস্থা গরিনু পর্ছ। র এসাইমা মসজিদ মদরসা দরগা পীর মজার সুফী পরম্পরাকা স্থল ঈদগাহ র ধার্মিক সাংস্কৃতিকা অভ্যাসহরু পনি দেখ্ন সকিন্ছ ভনে নমাজ রমজান ঈদ উল ফিত্র র ঈদ উল আজহা নিকাহ জকাত কুরান হজ জস্তা হামরা ইয়ো সওয়ালহরু ছুন জুন স্পষ্ট রূপমা লেখুনু পর্থ্যো। র এসাইমা ধার্মিক প্রবচন খুতবা মৌলানা মুফতিকো ধার্মিক মার্গদর্শন পরম্পরা কা সওয়ালহরু পনি লেখ্নুভয়ো ভনে রাম্রো। র চাড় পর্বমা হুনে হামরা ভোজ ভত্যারহরুকা সওয়ালহরুমা পনি রাখ্নু পর্ছ। র মুসলিম সমুদায়কো স্কিল ছ, ত্যো ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলমা লৈজান সকিন্ছ ভনে গজল আপকো পতা হি হে, গজল বহুত আচ্ছা যা রা হে, তো গজললাই পনি কসরি এসমা ইনক্লুড গর্ন সকিন্ছ ইয়ো পনি হেরন জরুরি ছ। র মলাই লাগছ সম্মানকো সওয়ালমা মৌলিক হকলে পনি ত্যো দেইকো ছ। র অব আমি নৈতিক শিক্ষালাই ফোকাস গরি রাখদা এক অর্কাকো ধর্ম সংস্কৃতিলাই পনি ক্লিয়ার রূপমা রাখ্যো ভনে সোধি রহনু পর্দৈন হাজুর, ত্যো স্পষ্ট রূপমা পড়ের ত্যো বেবীহরু সানাইদেখি এক অর্কালাই এক অর্কা জাত ধর্মলাই সংস্কৃতিলাই সম্মান গরের অগাড়ি বড়নু পর্ছ। ত্যস কারণে মইলে ইয়ো বিষয়মা মুসলিম কো কুনাই পনি এউটা পনি চ্যাপ্টার দেখিন, সো প্লিজ এসলাই ইনক্লুড গর্নু হোলা। থ্যাংক ইউ সো মাচ।
1: মাননীয় সদস্য বিশ্বরাজ পোখরেল, ত্যসপছি মাননীয় সদস্য মদন কৃষ্ণ শ্রেষ্ঠ।